0: নমস্কার বন্ধুরা, আকাশবাণী চাইবাসা কেন্দ্রের এফএমের 101.7 মেগাহার্জে সকল শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বাংলা সাতরং অনুষ্ঠান। পরিচালনায় আছি আমি চম্পা বক্সী, সঙ্গে সাথে রুদ্রাণী ঘোষ। নমস্কার। হে মা, তোমার বন্দনা করি পবিত্র জলের দেশ, শ্রেষ্ঠ ফল প্রদানকারী সুগন্ধি চন্দনের মতন, সুশীতল বায়ুবাহিত সবুজ শস্যে ভরা দেশ মাতা, জ্যোতির্ময় জ্যোৎস্নার আলোই আনন্দিত রাত্রি, প্রস্ফুটিত বৃক্ষ এদেশে শোভা পায়, সদা হাস্যময় মধুর বাসার এই দেশ, সুখ প্রদানকারী বর প্রদানকারী দেশ মাতা। শ্রোতা বন্ধু, আকাশবাণী চাইবাসার কেন্দ্র থেকে বলছি, আকাশবাণীর 90 বছরের পূর্ণ লগ্নে ভারতবর্ষের বিকাশে তার ভূমিকা এক মহত্বপূর্ণ অবদান। আকাশবাণী আসলে ভারতের সবচেয়ে বড় পাবলিক সার্ভিস ব্রডকাস্ট। যখন আকাশবাণীর অঙ্কুরিত হয়েছিল, উদ্দেশ্য ছিল শ্রমজীবী মানুষ বিদ্যার্থীদের জন্য বিশেষ বিশেষ কার্যক্রম সঞ্চালন করা। এই আকাশবাণীর নামের পেছনে কী ছিল, এর অর্থই বা কী? পূর্বে আমাদের মনোরঞ্জনের কোনো বিশেষ তেমন সাধন ছিল না। এই সময় আকাশবাণীর স্থাপনার পরে মানুষকে কেবল মনোরঞ্জনই নয়, বরং বিভিন্ন প্রকারের জানকারি প্রাপ্ত হতে লাগল। আকাশবাণীর স্থাপনা 23 জুলাই 1987। তখন এর নাম ভারতীয় প্রসারণ সেবা ছিল। তবে 1936 সালে এর নাম বদল হয় অল ইন্ডিয়া রেডিও। 1957 সালে আকাশবাণীর নামে পরিচিত হয়। 1957 সালে প্রথমবার আকাশবাণী কেন্দ্র থেকে এ আকাশবাণী হ্যায় আওয়াজ প্রসারিত হয়। রেডিও ঘরে ঘরে বিনোদনের সাথী, স্বচ্ছ মিষ্টি শব্দ, দূর দূরান্তের বেতার অনুষ্ঠান, কম বিদ্যুতে চলে, সহজে বহনযোগ্য। আকাশবাণী নামই বা কেন হলো? বিদ্যমান মহীশূরের শুভাচিন্তক এমপি গোপাল স্বামী ইনি এই শব্দের উৎপত্তি করেন বলে জানা যায়, যার অর্থ আকাশে মিলা সন্দেশ, অর্থাৎ আকাশ থেকে প্রাপ্ত সন্দেশ। পঞ্চতন্ত্র কথাতে এর উল্লেখ পাওয়া যায়। দেশ স্বতন্ত্র হওয়ার পর অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী নামে বলা হয় বা ডাকা হয়। আকাশবাণী সেবা সংবাদ, সঙ্গীত, নাটক, কৃষি, শিক্ষা, খেলাধুলা, বেতার জগতের সব শোনা যায় রেডিও আকাশবাণীর দ্বারা। রেডিও হল আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। এর প্রগতির যুগেও রেডিওর কিন্তু তুলনা অন্য কারোর সঙ্গে হয় না। বর্তমানে মন কি বাত এই মহত্বপূর্ণ অনুষ্ঠানটি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি করে থাকেন। কোনো আপাতকালীন সন্দেশের জন্য যদি স্যাটেলাইট সব ফেল হয়ে গেলেও সবচেয়ে দুর্গম স্থানেও রেডিও তার সতর্কতা, নির্দেশ, আলোর দিশা দেখাতে এক শক্তিশালী মাধ্যমের কিন্তু কাজ করে। আর রেডিও আসলে অন্ধকারে আলোর দিশা, নির্ভরযোগ্য সঙ্গী, রুচিশীল। রেডিও হলো এক শান্তির পিড়ি, পুরানো স্মৃতি ধরে রাখার এক অমূল্য সম্পদ। শ্রোতা বন্ধু, আকাশবাণীর তো অনেক শ্রোতা রয়েছে। এই এক পুরানো শ্রোতা, তিনি আপনাদের 90 বছর পূর্তি উপলক্ষে তিনি তার কিছু বার্তা বলতে চান, আসুন।
1: সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আমি আকাশবাণীর পুরানো শ্রোতা, শুধু শ্রোতাই নয়, এই আকাশবাণীর মঞ্চে আমি অনেক সঙ্গীত অনুষ্ঠানে যোগ দিয়েছি। আকাশবাণী এমনি এক মঞ্চ যেখান থেকে আমরা এক নতুন সুরের সাগরে ভেসে যাই। আজ নেট জগতের ব্যস্ত জীবনেও আকাশবাণী একটা গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। আজ আকাশবাণীর 90 বছরের পূর্ণ লগ্নে আমি একটা গান পরিবেশন করে শোনাচ্ছি, আসুন।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি চম্পা বক্সি শোনাব স্বরচিত কবিতা আকাশবাণীর 90 বছর পূর্ণ লগ্নে। আকাশবাণী, ভোর হলেই তোমারই বাণী শুনি, কোকিলের মতন তোমার মধুর ধ্বনি। আকাশবাণী সেই মধুর ধ্বন মনের দুয়ারে আনে শান্তির সুকুন, ওই একটা মুক্তির মাঝে শুক্তির ধ্বন। আকাশবাণীর পরিচিতি আশ্বস্তের সম্পর্ক, দাদু ঠাকুমারা বলেন এটাই সত্য, সকলকে বলুন। সেই পুরাকালে রেডিও একাই একত্রিত করত গ্রামবাসীকে, নাটক শোনা মাটিতে বসে, না দেখা গল্প মনের মাঝে তুলে ধরত রেডিও। আবার কে সময় করে খবর শোনাও কি মনোযোগ, বাবু হয়ে বসে দাদু কাকা জ্যাঠা নাতি একটু আড়ালে বাড়ির মহিলারা। আকাশবাণী, সত্যি তোমার মাহাত্ম অনেক বড়, জ্ঞান বিজ্ঞান কৃষির শলা পরামর্শ। তুমি যেন না দেখা অভিভাবকের কাজ করো, তুমি যে কত মধুর গান শোনাও, তুমি ছোট খোকাকে গল্প শোনাও, ছোট খোকার মনের বিকাশও ঘটাও। আকাশবাণীর কাছে থাকবো আমরা চিরঋণী, আপাতকালে সবাই যখন স্তব্ধ থাকে সাবমেরিনেও যায় একমাত্র তোমার বাণী। আকাশবাণীর 90 বছরের পূর্ণ লগ্নে তোমায় মাল্য পরাব গগনে লেখনে সুমধুর বাণীর ছন্দে মনের প্রবেশ দ্বারে। নমস্কার।

শ্রোতা বন্ধু, আমি মুনমুন দত্ত, আকাশবাণী চাইবাসার এক উপস্থাপিকা। আজ 10 বছর ধরে আমি আকাশবাণী চাইবাসার সাথে যুক্ত আছি। আকাশবাণী

0: অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি হতে চলেছে। শ্রোতাবন্ধু, আমার কাছে আকাশবাণী মানে 90 বছর ধরে চলা একটা শান্ত গলা, যে কোনো তাড়াহুড়া ছাড়াই গোটা দেশকে এক সুতোয় বেঁধে রেখেছে। টিভির ঝলকানি নেই, রিলের চিৎকার নেই, শুধু একটা রেডিওর নভ আর কিছু কথা, গান, খবর, যা শুনলে মনে হয় কেউ পাশে বসে আস্তে করে বলছে, ভয় নেই, আমি আছি। শ্রোতাবন্ধু, 90 বছরের সফরে আকাশবাণী শব্দের সেতুতে বাঁধা এক দেশ। আকাশবাণী আজ আমাদের ঘরের সেই বড় সদস্য যে 90 বছর ধরে চুপচাপ পাশে বসে আছে, খবর দিচ্ছে, গান শোনাচ্ছে। শ্রোতাবন্ধু, আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণীর একজন বিমুগ্ধ শ্রোতা, উনি আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আসুন, ওনার মুখ থেকেই শুনি আকাশবাণী অল ইন্ডিয়া রেডিওর শোনার কিছু অভিজ্ঞতা।
1: নমস্কার, আমি অধ্যাপক ডক্টর শ্যামাপদ মণ্ডল, প্রাক্তন বিভাগীয় প্রধান, স্নাতকোত্তর দর্শনশাস্ত্র বিভাগ সহ সংকায় প্রমুখ মানবিকী, কোলহান বিশ্ববিদ্যালয়, চাইবাসা, পশ্চিম সিংভূম, ঝাড়খণ্ড থেকে কথা বলছি। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আমি আমার অভিজ্ঞতা ও অনুভূতির কথা উপস্থাপন করছি। আমি আকাশবাণীর একজন নিয়মিত বিদগ্ধ শ্রোতা। এই উপলক্ষে প্রথমেই আকাশবাণী, প্রসার ভারতী এবং মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং কর্তৃপক্ষকে সাধুবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। আকাশবাণীর সূচনা হয় 1936 সালে ব্রডকাস্টিং কোম্পানি নাম নিয়ে। হাঁটি হাঁটি পা পা করে আজ 90 বছর পূর্ণ করল, প্রশংসার দাবি রাখে। আমি তখন স্কুলে পড়ি, বাবা শিক্ষক, একটি কাঠের বাক্স রেডিও নাম নিয়ে আমাদের গ্রামের বাড়িতে প্রথম শুভ পদার্পণ। এর আগে বেতার যন্ত্র দেখিনি, স্কুলে স্যারেদের কাছে কথা প্রসঙ্গে নাম শুনেছি মাত্র। গ্রামের মানুষ দিনে কর্মব্যস্ত, তাই সন্ধ্যাকালে অনেক মানুষজন আমাদের বাড়িতে উপস্থিত হতেন খবর শোনার জন্য, বা কীর্তন, কবিগান, তর্জা এবং বুধবারের সন্ধ্যা 6:30 যাত্রাপালা শোনার জন্য। বাবা ও আমার ঠাকুরদার নির্দেশ মতো ওই বাক্স যন্ত্রটি এনে নামিয়ে দিতাম উঠোনের তুলসী তলায়। সকলেই মনোমুগ্ধ হয়ে চিত্ত বিনোদন করতেন, আমিও পড়ার ফাঁকে লুকিয়ে পছন্দসই অনুষ্ঠান হলে শুনতাম। মনোরঞ্জন বা চিত্ত বিনোদনের ক্ষেত্রে আকাশবাণীর অবদান অনস্বীকার্য বা এর জুড়ি মেলা ভার। ফিরে তাকাই অতীতে, অর্থাৎ 60-এর দশকে। তখন আমি শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ হয়েছি, আজও ভুলতে পারিনি দেশ ও বন্দনা, 7:30 সংবাদ, এখন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে বাংলার সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। তারপর শো শো শব্দ শুরু হলো আকাশবাণী। খবর পড়ছি নীলিমা সান্যাল, ইভা নাগ, এরপর স্থানীয় সংবাদ পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, ছন্দা সেন, তরুণ চক্রবর্তী। এদের বাচনভঙ্গি খবরগুলিকে প্রাণবন্ত করে তুলত, যা আজও কানে ভাসে। ছোটদের আসর শিশুমহল পরিচালনায় ইন্দিরা দেবী। তোমাদের ইন্দিরাদি বলছি, ছোট্ট সোনা বন্ধুরা ভাই, অনেক আদর আর ভালোবাসা নিও। কি সকলে ভালো আছো তো? আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো, তবে বেশ গরম পড়েছে। সকলে বাবা মা বা বড়দের কথা শুনে চলবে, না হলে শরীর খারাপ হবে। আরও কত সতর্ক, সাবধানতা এবং জ্ঞানবর্ধক কথা, এর মাধ্যমে কত কিছুই জানতে পারতাম। এরপর পার্থ ঘোষের পরিচালনায় গল্প দাদুর আসর, তাঁর উপস্থাপনায় অনুষ্ঠানটি জীবন্ত হয়ে উঠত। মনে হতো

0: উনি আমার সঙ্গে আলাপচারিতা বা কথা বলছেন। রবিবার 9:30 রবীন্দ্রসঙ্গীত শিক্ষার আসর। আসর পরিচালনা করতেন শ্রদ্ধেয় পঙ্কজ কুমার মল্লিক, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায় মহর্দি, সুমিত্রা সেন, দ্বিজেন মুখোপাধ্যায়। এদের প্রশিক্ষণে পরবর্তীকালে অনেক কিংবদন্তি শিল্পী তৈরি হয়ে রবীন্দ্রসঙ্গীতকে বিশ্বের দরবারে অবাল বৃদ্ধ বনিতার মনের কথা, আত্মার শান্তি ও প্রাণের আরাম হয়ে উঠেছে। তাই আকাশবাণীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। উত্তরণ হলো যুবকে। আকাশবাণীর দৌলতে পেলাম যুববাণীর অনুষ্ঠান। 70 এবং 80 দশকে স্বর্ণযুগের স্বর্ণশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্য, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, আরতি মুখোপাধ্যায়, সুবীর সেন, নির্মলা মিশ্র, জটিলেশ্বর মুখোপাধ্যায়, সবিতা চৌধুরীদের কণ্ঠে কালজয়ী গানের সম্ভার উপহার স্বরূপ পেয়েছি। ইনাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। রবীন্দ্রসঙ্গীতে চিন্ময় চট্টোপাধ্যায়, সাগর সেন, দেবব্রত বিশ্বাস, জর্জা, এদের অকৃত্রিম আত্মনিবেদন রবীন্দ্রসঙ্গীতকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। 7:00 পেলাম প্রাত্যহিকী, একটি সৃজনশীল ও মননশীল পত্র লেখার উপাদান। উপস্থাপনায় দিলীপ ঘোষ, গৌরী ঘোষ ও অরুণিমা ভট্টাচার্যের নাম অগ্রণী। আকাশবাণী আমার কাছে অত্যন্ত প্রয়োজনীয় গণমাধ্যম। এর দ্বারা লোকশিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক অনুষ্ঠান প্রতিটি মানুষের কাছে হয়ে উঠেছে আপনজন। এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এই কামনা করি। ধন্যবাদ।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আকাশবাণী অল ইন্ডিয়া রেডিও শোনার অনেক কিছু অভিজ্ঞতা আমাদেরকে জানালেন। নমস্কার।
2: নমস্কার, আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র FM এর 101.7 MHz। সকলকে আমাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাত রং। আজ অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি রুদ্রাণী ঘোষ, আর আমার সঙ্গে রয়েছেন চম্পা বক্সী।

0: শ্রোতা বন্ধু, আজ ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অফ অ্যাগ্রেশন দিবস। এই দিবসটি হল একটি আন্তর্জাতিক দিবস যা প্রতি বছর 4ঠা জুন পালন করা হয়। এই দিবসটি 1982 সালে ইউনাইটেড নেশনস ঘোষণা করে। এর উদ্দেশ্য হল যুদ্ধ, সহিংসতা, নির্যাতন ও আগ্রাসনের কারণে ক্ষতিগ্রস্ত শিশুদের কষ্ট ও অধিকার সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা। প্রথমে এটি মূলত যুদ্ধপীড়িত শিশুদের জন্য শুরু হলেও এখন শিশুদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা, শোষণ ও নির্যাতনের বিষয়েও এই দিনটি গুরুত্ব দেয়। এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হল শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষা, যুদ্ধ ও সহিংসতার প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়তার আহ্বান। একটি শিশুর সঠিকভাবে বেড়ে ওঠার জন্য ভালো পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ, কারণ শিশুর মানসিক, শারীরিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ অনেকটাই তার চারপাশের পরিবেশের ওপর নির্ভর করে। এবার প্রশ্ন হচ্ছে, একটি শিশুর বিকাশে কেন সঠিক পরিবেশ প্রয়োজন? সঠিক পরিবেশ শিশুকে মানসিক নিরাপত্তা দেয়। ভালোবাসা, যত্ন ও নিরাপদ পরিবেশে শিশু আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ভয় বা অতিরিক্ত চাপ শিশুর মনে উদ্বেগ তৈরি করে। সঠিক পরিবেশ শিশুর শেখার ক্ষমতা বাড়ায়। শান্ত ও উৎসাহপূর্ণ পরিবেশ শিশুকে নতুন জিনিস শেখা, প্রশ্ন করা ও সৃজনশীল হতে সাহায্য করে। সঠিক পরিবেশ ভালো আচরণ গড়ে তোলে শিশুর মধ্যে। শিশুরা কিন্তু বড়দের দেখেই অনেক কিছু শেখে। সম্মান, সহানুভূতি ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ তাদের ভালো মানুষ হতে সাহায্য করে। এছাড়া শারীরিক বিকাশেও কিন্তু সঠিক পরিবেশের প্রয়োজন। পুষ্টিকর খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা, খেলাধুলো ও পর্যাপ্ত ঘুম শিশুর সুস্থ বৃদ্ধির জন্য জরুরি। একটি ভালো পরিবেশ ভালো আচরণ গড়ে তোলে শিশুর মধ্যে। তাছাড়া সামাজিক দক্ষতা তৈরি হয়। পরিবার, বন্ধু ও স্কুলের ভালো পরিবেশ শিশুকে অন্যদের সঙ্গে মিশতে ও সম্পর্ক গড়তে শেখায়। মানসিক চাপ কমায়। ঝগড়া, হিংসা বা অবহেলাপূর্ণ পরিবেশ শিশুর মনে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
1: শ্রোতা বন্ধু, আজকের মতো বাংলা সাতরঙ্গ অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে আগামী অনুষ্ঠানে। পরিচালনায় আছি আমি চম্পা বক্সী, সঙ্গে সাথে রুদ্রাণী ঘোষ। নমস্কার।

পুসে বেটা বেটি নিত সরকার পাহাটা সেট খন মিশন বাৎসল্যে অন্তর্গত ফস্টার কেয়ার পন্থা চালাওয়া যদি আবু যাহাইগে গেদের কো জীবনরে রাস্কা নেল সানায়েত বোনা এনখান আপে হো আসলিয়ে আয়ো বাবা বিনাও কাতে আবু যোগদান বন এম দাড়েয়া নোয়া লাগিতে আয়ো বাবা হা বানার উমর মেশা কাতে 115 বরস খন জাস্তি আলো তাহেন মা আর নোয়ারে ডঙ্গুয়া হড় চেয়ে